কারিয়মা কারিয়মা হংসবাণী কনকুলমা জন্মাব ইয়মা হংসবাণী কনকুলমা জন্মাব কলিযুগা মানিসলাই আত্মজ্ঞান দিব কলিযুগা মানিসলাই আত্মজ্ঞান দিব কলিযুগা মানিসলাই আত্মজ্ঞান দিব।